मैंने सोचा ना हो इतना प्यार करो। दिस प्रachtig liedje is gezongen door Shreya Ghoshal en kwam uit de film The Body. En हमने सुना है इस volgende liedje via Radio SBS uit de film मेरे यार की शादी है, gezongen door Udit Narayan, Alka Yachnik, Sudesh Bhosle en Jasbinder Nerula is dit liedje in het programma Geeton Killeher.

संभाला है मैंने बहुत अपने दिल को was uit de film Nara's. En gezongen door Naksh Aziz komt het volgende liedje uit de film Gunjan Saxena. Rekha o Rekha.